আকাশবাণী ইটানগর হিলো তেল পোলগ লোই গোলা লো পিনান গাল আর হক গালো মেঙ্কেন আগম মেলেন দিদাক নাঙ ডাকসা পেতে দিলে মোলে পোল হগ নিদু অংক যা বগলা দাকনাম মলো কুরুংকুমে ডিস্ট্রিক্ট পার্সি পার্লোলো ইস পুম্ব ইনলাকু মোক ইস মাইব মুলুক মোসার জিতু কুনমক এমলা মেপা জিতু ইস পুম্ব ইন্দাকলো পার্সি পার্লো সার্কেল ওক দামিন সাব ডিভিজন এমসিন মুতুমো রেজিপা এমলা মেন্তু হুরি লোক দামিন লোব ইন্দ্রক হিকো দলো এম ইস লাজ কুনম বদু বদা ইন্দ্রক ইন্তাক হিকেন কুমাব ইলা দোদু কুনাক এমলা সিন মেম্পা জিতাতু হক পেং কলো মরো নিদো আতিব অন্যাপ কুনম সেপাতু ইটানাগর বদা এম পাকে কে সঙ্গ পাক্রো দোলু লো দিদির রাসাক

0: हेलो फरमाइश।
1: हेलो फरमाइश
0: जी। हेलो फरमाइश ईटानगर। नमस्कार।
1: हेलो ईटानगर। नमस्ते सर, मैं प्रेमजीत चक्रवर्ती बोल रहा हूँ, आसाम सिंहभूम डिस्ट्रिक्ट से।
0: प्रेमजीत जी, बहुत दिनों के बाद आपने कॉल किया।
1: অনেক দিন পর আপনার সঙ্গে এই মুহূর্তে কথা বলছি। অনেক ভালো আছেন, সুস্থ আছেন,
0: খুব ভালো লাগছে আমাকেও।
1: বিশেষ করে সব থেকে ভালো লাগে আপনি এত সুন্দর বাংলা কথা বলতে পারেন। আসলে সত্যি যেন মনে হচ্ছে আপনি একজন খাঁটি বাঙালি।
0: একটু একটু বলতে পারি প্রেমজিৎ?
1: ভালো ভালো। সেটা আসলে দেখুন, আমাদের এই ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ। এই দেশে আমরা নানা জাতি নানা ভাষার লোকেরা আছি। আমরা সব ভাষা শিখা আমাদের অত্যন্ত প্রয়োজন।
0: একদম ঠিক ঠিক ঠিক।
1: ওর আজ মেয়ে গানা শোনা চাহতা হুম।
0: হাজি,
1: ফিল্ম কা নাম হে বেতাব।
0: বেতাব ফিল্ম কা। ওকে,
1: বেতাব। জব হাম জওয়া হোঙ্গে।
0: ওকে, জব হাম জওয়া হোঙ্গে।
1: জওয়া হোঙ্গে, জব হাম জওয়া হোঙ্গে। বহুত আচ্ছা গানা।
0: जी हाँ जी, बहुत ही बढ़िया गाना है। बहुत दिनों के बाद
1: जी और लता जी को आवाज
0: जी, जी जी जी
1: और मैं दो चार मित्रों को नाम लेना चाहता हूँ।
0: जी बिल्कुल बिल्कुल। हाँ जी,
1: पहले तो आप सुनिए और सुनिए अनुप कुमार भट्ट।

0: তারিয়া জি জহরলাল বর্মনজি ও আসাম সে বাইচেন মুন্ডা ডাঙ্গরিয়া শুনিব ও শিবসাগরের পড়া ও গোলাঘাটের পড়া মর আদরণীয় দাদা শুনিব নামটো হইছে রমেশ পাত্র ডাঙ্গরিয়া
1: ওকে
0: ওর আসাম আমরা আসাম কাচান জেলা সে দেবজিৎ দাস সতবা ভট্টাচার্যজি বেঙ্গালুরু সে মিথিন চক্রবর্তী ওর কার্যক্রম শুনেওয়ালা সারি শ্রোতাও কো লেখে শুনেঙ্গে নমস্কার মেরে তরফ সে
1: আকাশবাণী
0: সবকো নমস্কার ধন্যবাদ
1: ধন্যবাদ
0: ওকে বাই বাই থ্যাংক ইউ সো মাচ।